তুমি কেটা 104 মেগাহার্টসের এফ এম রেইনবো আনিষ্ঠা নো ইয়া খিণাক তুমি কেটালে রেইনবো সাঁজ হি কার্যাওড় আনি হ্যা কার্যাওড়িতল্যান আতা আমি তুমচো নিরোপ ঘেতা আনি কাই খিণাতজ আইকুং রাওয়াত ইংলিশিতল্যান খবরো তো বরনাইকেত রাওয়াত হে গীত।